0: 7568450
1: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল পশ্চিম বড়াগাঁও গুৱাহাটী সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
2: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
3: হয়,
2: সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে। পিছে এনে যত্ন কত পালি? গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
3: ও,
2: তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
3: নহয়ও,
2: শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকলো বয়সৰ লোকৰ বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
3: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
2: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
1: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
4: এবার আহিছো আজি গুৱাহাটীৰ পৰা প্ৰকাশিত বাতৰি কাকতৰ ঘাই ঘাই বাতৰিলৈ। বিশ্বত 2500টা স্থানত যোগ দিবস উদযাপন। কলকাতাত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী নিজে তদাৰক কৰিলে যোগৰ অনুশীলন। গুৱাহাটীত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণেও অংশ ললে যোগ দিবসত। ৰাষ্ট্ৰসংঘৰ সচিব প্ৰধানে কলে, প্ৰাচীন ভাৰতত জন্ম যোগ প্ৰকৃততে সাৰ্বজনীন হৈ পৰিছে। লাখ লাখ ভক্তক আদৰিবলৈ সাজু নীলাচল, আজিৰে পৰা 26 জুনলৈ কামাখ্যাধামত অম্বুবাচী। কঠোর নিরাপত্তার মাজতে রাজ্যের 17 জেলার 87টা কেন্দ্রত অনুষ্ঠিত হল নীট পরীক্ষা। কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক ভিড়। দেশজুড়ে 7 লক্ষাধিক কর্মচারী করলে তদারক, সর্বমুঠ 22 লক্ষাধিকে দিলে পরীক্ষা। জাতিংগা হারাংগাউজর মাজত ভয়াবহ ভূমিস্খলন, ঘাইপথত শতাধিক গাড়ি আবদ্ধ। 3500 কোটি বিনিয়োগের লক্ষ্য জাপানের। গুৱাহাটীত অনুষ্ঠিত জাপান ভারত শীর্ষ সম্মেলনের পর উপকৃত হব অসম। ভারতত 10 বছরত 5,83,000 কোটি ব্যয়ের পরিকল্পনা, জৈব ইন্ধনত গুরুত্ব। রাজ্যের পর্যটন ক্ষেত্রে চমকপ্রদ সাফল্য, 5 বছরত 3 কোটি পর্যটক। নারায়ণপুরা ধারাষার বরষুণে কঢ়িয়াইছে বিপদ। জুনাইত বাহির চিলে নৈর বাহনী পানীয় বুড়ালে ঘর পথ খেতি। দিখারী নৈয়ে জলমগ্ন করেছে দিখারী গাঁও পঞ্চায়েতের 15খন গাঁও। বিশ্বনাথ পানপুর মঠাউরীত খহনীয়া, শিঙিমারী কালাকাটিত চপরা চপরে খহিছে ব্রহ্মপুত্রর পার। দিল্লীত আরক্ষীর জালত শিশু সরবরাহকারী চক্র, পুত্র সন্তানের মূল্য হয়েছেগৈ 8 লাখ টাকা। দেশত বৃহৎ স্বর্ণভাণ্ডার সন্ধান লাভ, অন্ধ্রপ্রদেশ 4টা স্থান স্নাক্ত, জ্যোৎস্নাগিরি ভূগর্ভত 50 টন সোণ। তামিলনাডুর সামুদ্রিক খাদ্য সংশোধন গোটত অঘটন, এমোনিয়া গেছৰ নিগৰমনত নিহত 7 জন, অসুস্থ 67 জন। লেবাননত আক্রমণ বন্ধ নহলে সম্পন্ন নহয় চুক্তি, আমেরিকার শান্তি আলোচনার পূর্বে ইরানের মন্তব্য। রাশিয়ার আন এটা তেল শোধনাগারত ইউক্রেনের আক্রমণ। খেলৰ পিছত 11টা বলতে 2টা অর্ধশতকর বিশ্ব অভিলেখ বৈভব সূর্যবংশীর। শ্রীলঙ্কা ঘূরায় ত্রিদেশীয় শৃঙ্খলা দখল, ভারত এর। বিশ্বকাপ ফুটবলের মঞ্চত চমকপ্রদ প্রদর্শনে জিলিকিল এশিয়ার সূর্য। টিউনিশিয়াক বিধ্বস্ত করে দর্শনীয় জয় জাপানের। ইকুয়েডর বিপক্ষে দ খেলি ঐতিহাসিক পয়েন্ট কুরাচাওর। আইভরি কোস্টক পরাস্ত করে নক আউটত জার্মানি। উইমেন্স নেশন কাপ খিতাব ভারতের, ফাইনেলত নিউজিল্যান্ডক হুবড়ে উরালে বিজয় ধজ্জা। ভারতের হয়ে প্রথম সোণর পদক এলিসার, এশিয়ার সিনিয়র কারাটে চ্যাম্পিয়নশিপত। প্রশ্নটা আজি পর্বে নির্দিষ্ট সময় শেষ হয়ে আপনার আটাই ভালে থাকুক। অনুষ্ঠান সুদীপ্ত শর্মা ভরালে ইমানতে সামরিছো, নমস্কাৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতমালিকা অনুষ্ঠানের শেষত শুনাইছো প্রণতি খাউণ্ডৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা বিবি দেৱী বৰবৰুৱাৰ, প্ৰযোজনা মোহনলাল ব্ৰহ্মৰ।

0: হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলোৰে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

চিত্রগীত অনুষ্ঠানত এইবার শুনাইছো গানে কিয়ানে ছবির টিকিট জুবিন গার্গ আর পরিণীতা বৰঠাকুৰৰ কণ্ঠত।

0: লগতে উন্মোচন করা হব পূর্বে আকাশবাণীয়ে প্রকাশ করা আকাশী নামৰ আলোচনীর অসমীয়া সংস্করণের এমুঠি নির্বাচিত লেখার সংকলন আকাশী
1: আর আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রে প্রকাশ করে উলিওয়া এখন ই ম্যাগাজিন
0: উপজা দিনৰ সুবাস
2: 1 জুলাইৰ সন্ধিয়া 6:30 পৰা গুৱাহাটীৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ আন্তৰ্জাতিক প্ৰেক্ষাগৃহত
3: আপোনাসবক সাদৰ আমন্ত্ৰণ জনাওঁ।
4: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শাস্ত্ৰীয় সংগীতৰ অনুষ্ঠানত শুনক শিশিৰ সুব্ৰগুমতাৰ কণ্ঠত খেয়াল রাগ যোগ কোনস।

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরতার জৈ থাকে থানা বাংলি বন্তিটি মৌপি পিনিয়াজু পরফাই সির কেবরা মিনিট নের কেবরা সেকেন্ড ফ্লি কেবরা হিনী আহুত পেয়ে কামাখ্যা আলং অম্বুবাসী পাংচেংপু কাপাংচেং আফিজং কামাখ্যা মন্দির আজার কানকে ইঙ্কির চেকপু নিফাই ইঙ্করা কেথম ইঙ্করা প্লি লাপেন ইঙ্করা ফ আর্নি আন মন্দির আজার কানকে ইঙ্কির ক্লিংপু ওসিক নিফাই ইঙ্করা ট্রক আর্নি অম্বুবাসী আসাই পাংথির পন্ডেত আফি মন্দির আজার কান কার্ডম কার্ডিয়া তুমফান ইংপু পনপু অম্বুবাসী আপুথা আকজাকং পি পে কামাখ্যা দেবালয়া আলং পিনি পেন অম্বুবাসী মহাজোগ পাংচেংপু দেবালয়া কাছারিয়া হিন পেন কাপাচিনি পন আটেং আদিং কানবাং আসনসি নন আদিহু অম্বুবাসী আলান আপুথাক দেট লাপেন আংতান আলকট স্টেট কাপ্রে কাপ্রেক আংকাং পেন কেবাং সাধু সাইনাসী মতে কার্ডম কার্ডি আতুম নাংকাচিং ফ্রমসি থেকলংল গুয়াহাটি মিউনিসিপাল কর্পোরেশন পেন অম্বুবাসী আপুথাক কেবাং আরার আতুম আফান কেলাং কালানা পন আফান কিজোনালাং মিয়াতুর লাপেন আদিম আকলং পাংথির পঞ্জির আফান কেংকাম রেং তাংলু এন জিও আসং আতুম তা কার্ডম কার্ডি আরার আতুম আফান কেলাং কালানা লাপেন আদিমক লঙ্কা পাংথির পন আফান চেরাপ চেত দুঞ্জি আফান চিসিগ্রিন তিলু কেরামতং নিংকান ফ অলং বাং কুরুর কেথম কিজুই গেলাং আতুম আসাম নাং হুলিলু কিজুই গেলাং হামফাং পেন লামথে গেলং আটেং সুরিহিনী রাইং কইরাই সি পেনিং কইরা হিনি দিহিনা নিংকান পেন সুরিহিনী রাইং কইরা ফ ইংকরা ট্রক আনিংকান আন স্টেট আলং বাং কুরুর হিনিরা বাংলা সিরকেপ কেবরা কে থমরা বাং সুরি থংকেবরা ইসিরা বাং ফারু ট্রক সিরা নের কেব কেবরা হিনি কেজুই গেলাং আতুম আসাম নাং হুরিলু লাসোয়াং বং লাক ইসিরা বাং সুরি ইং কয়রা বাং ফারু নের কেবরা নের কেব কেবরা প্লি কে আংতান আদেত আসর স্টেট আলং আংতান পেন কে বাং কিজুই গেলাং আফাই নাং কে বাদ সি আসাম আচ কাম আফান পেনাং আর ডি নাং চিপি দুনলু আসাম কিজুই গেলাং হামফাং আসাই আলং কাপাচাতাক পন আটেং নন হেড জং স্টেট আলং কাচিলিং আহিন কাচিং থুর কিজুই কেলাং আকলাম আলং কাপেমান পন কিজুই কেলাং আবহা লাপেন আকিমি আবার সাই কেদো চরান আবহা হে হুইসি স্টেট আলং আর্নিবাং তা কিজুই কেলাং আতুম বাংলু লাসন সি কাজিরঙ্গা ন্যাশনেল আনাম্পি মানাস ন্যাশনেল আনাম্পি পীরথি ফুরকিমু আহিন কেদেং পন্টাং সরাইদেউ মৈদাম লাপেন শিবসাগর হাওয়ার আহোম কাছারিয়া কাই হুট কিকিম পন্টাং আসনসন আসিম্বন কেলাং জিয়াফান আসাম আলং কিজুই কেলাং আতুম বাং নিহাং নিতুর আংকা আলং এইচ আই ভি কিছু আফাই নাং বাদ বম তাংলু ইউনিয়ন প্রাণ বই মিনিস্ট্রি পেন সুরিহিনী রাইং কয়রা ফ ইং কয়রা ট্রক দিহিনা নিংকান আং থেক আলং সিলাবাং সোল আংথে পাচাতাক বনলু হালা সো আং থেক আটেং আসাম আলং নন আমাদ বাং সুরি থংকেবরা কেথম রা বাং ফারু ইসরা প্লিকেবরা ফ আবাং ফুয়া তুমলা সো কিছু চলং তাংলু নিহাং নিতুর আলং এইচ আই ভি কিছু কাছলং বাং সুরি ক্রে কেথম রা বাং ফারু নের কেবরা সির কেব সোয়ারলু আং বং বাং সুরি ট্রক রা বাং ফারু নের কেবরা সির কেব সোয়ারলু কি আসাম পেন পুসি আং থেকালং পাচি থাংলু আসাম স্টেট স্কুল এডুকেশন কাউন্সিল পেন পিনাপ আনেরলু পরফাইক্রি সিয়াহুত এইচ এস এল সি কম্পার্টমেন্টেল আসাতলাং সুরিহিনী রাইং কয়রা ট্রক আং থেক পাচে থাং পনপু এডুকেশন মিনিস্টার ডক্টর অনুজ পেগুসি সোশিয়াল মিডিয়া আজক পেন লাসোয়ালাম থেক পাচে তাক পনলু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আসন সি আসাম আলং তা আসাম প্রিমিয়ার লিগ মাতে এ পি এল পিডুপঞ্জি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সি বর্ষাপাড়া আসাম ক্রিকেট আসং স্টেডিয়াম অডিটোরিয়াম আহেমালং পাতুমি লাসো আলিক লাপেন ট্রফি ইংপু পনলু কেবাংজি পাই পাই নিফাই ইসি পেন নিফাই গরা কেথম আর্নি আন লাসো আলিক কপাঠু পেডু পনপু লাসো আলিক আলং কাদু কবি ফাইনের কেপ আতি মাতুম চেপাতি দুনপু এ পি এল আলং কা চেপাতি দুঞ্জি আসং আতুম গুয়াহাটী রয়্যালস যোরহাট স্টেলিয়ান্স তেজপুর টাইটান ডিব্রুগড় ওয়ারিয়ার্স নগাঁও রেঞ্জার্স বরপেটা ব্লাভেস চৰাইদেউ সানরাইজার লাপেন বারাক লিজেন্ডস হেনলু কাংপু আমে এলং চেতং দুনসি চিফ মিনিষ্টার ডক্টর শর্মা নিং জে এ পি এল আসাম কাপাঠু ফুরকিমু আফান ইসি কেমেসেন আং আংলু লাসোয়া লিগ জক পেন কাপাঠু কেথেক সেরসের আতুমফান পাংথে গুনপো পুসি চিফ মিনিষ্টার নিং জে লাপেন ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাপাঠু কাজিপাতে পিনি আদাম কাপাঠু আলং ইজিপ্ট আতুম নিউজিল্যান্ড আফান কেথম ইসি আগোল পেন পেরেমলু পিনিয়াজ পরফাইন কেপ রামিনি থংকেপ আহুত গ্রুপ জে ইসি কাপাঠু আলং আর্জেন্টিনা পেন অস্ট্রিয়া পাঠুপো বিরতা পানসি কাংটনিকলো

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বিং ডেং আলং নেলি বন্তিটি মুপি কাটকভিয়া ফান্তা কার্ডং বাজির সি কার্বিং ডেং পথ ডাং পন্থুল পিনিকে ওসিক নি ফাইং কিনী উর্মি আনি কার্বিং ডেং কিবা মিডিয়াম ভি পেন মিটার ফারুক লিরা ক্রে ইসিরা টবরা ফ কিলো হার্স পেন কিলো হার্স পেন ফারু ট্রক সিরা এঙ্করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টবরা ট্রক হ্যান্ডল আদুন্থুয়াং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলামথি আরজেক সানাং কান্ত থেক দুন্দি আংদি বাং আংরুক থেক দুন্দি পাফানসি কি পুদুন লামথেকে মান হাকো আহুত কান্ত পু ইনুদামুদি চমাঙ্কান আহুত চেংলে থিপ দুন্তা আংদি আংতং থেক দুন্দে চংলে চেংনাং দুন্তা লাপু থাক থাক নিমসোলে রং দুন্তা আংদি এন্ডুন থেক থে উসিপু লাসি আলামো দকক জাদাকাম তামি বাং পেন পাচিংবার দুন থেক থে পু আমি রাফানসি কি পুদুনা লামথে পিনিয়া সারলামথে লাপান হেনল লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু পিনিকে উর্মিয়ারনি আপৎসি লুন আংডেং আলং পেন লুন বান আংডেং পেন আসনসন আলুঞ্জির আরজিক সেনাং পিনি লুন বান আংডেং আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আরজিক সেনাং কেলুঞ্জি পখিলা লেকথেপি আলুনালাম থে চেতং নাং উভি আহিথি আলং ততাংতে পখিলা লেকথেপি কেলুন আলুঞ্জির আরজিক সেনাং

নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কি মে কেবানাবাং থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কেবানাবাং নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দো উঞ্চজি লাহেনল এরং আথেংপি চর লুটি রংকেপ আথেংপি আরং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকম লুটি পেনাপকি থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইতপো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্থ আংদেং রামিকলো নাং লুনবা নাংদেং আরজুজিয়া প্রাং লামেট কেফু রাংদেং আলংপেন মেথাং কাসনসি পন আহির জির কিহির আর্জেক সেনাং কিহির পঞ্জি হিরবান লঙ্কাম তেরন

হাং তারাম ননকে নিলাম থে নেসে চিংতন কক টিটি নিলাম জয়ারলো নিলাম থে নেসে কারজুজিয়া ফান বা দুতা পরবে মুলুগাতুম নিলাম আর জুজিয়া নিহাং হে হিথিয়ালং মুনিরাংলুম বম কেপাং ববজি আর নিংকে হাং নে খামখে দুনলো আলাং তুম পাতয়তে হালা তোয়ার প্যান মান্যানিম সোপিয়া ফান জাকং কে থম প্যান আরি অচেক সে কিবুং পন নে খামখে দুনলো হালা তুম আর জুজে দেন আথেকে নে সে আংতং বিহেক হালা গাইসালালং রেল কাচিং কয় কিথি আর পুংকো আন মাতল আফাই কাচিনি নিংহনদুক ডোমা ইংথিন ইঞ্জির ইলোমা ইভি কেরেং লিদুং তামে নন মালমকে কিথি পুপে হির বাঙা তুমাতেংকে কিথি তা এসন আর রঙাজে মান্ডেত আরনি আরনি আরনি আরনি আরনি বাং কামাথা চেকিরলা বম কায়ার জান সিনিং কিলির ইংলং রেং সেং কাদো কাবেতা আলির চে ফারলোপন বম কেমাথা চেকিরলা বম আহক তা ননকে আহক কালি আলন তা ননকে আলন কালি লাংরয় লাংজেং তালো মিলি চিংহন চিংজিনসো কাদো কাবেতা চিকিরলা বং আরনি আরনি আরনি বাং বাংসোয়াপীর্থে বাংসোয়াপীর্থে ননকে কেদো কে থাক ফান মেমে টাংলো কাফেরে চোবাই চোরাই হিলে কেমান বম ইফি এফ্রাংতা কিথি ইংহং দিং কামাথা কেমে মুনি ধেজান কা চিংহন নন আকায় মে চো এটলো ইংসামরি ইংসামদেম।

রংকাং সামাতিবি মুনিদাসে আর জুলংলে এরেব এরেই ইনু ইংনো কার এম কানিংরি চিরু চারনাপ কারজুং মাছি ইনু ইংথংজিং বাংসা পীরথিয়া থাক নন কেদো ইংসামজিং কালি থেংপিয়া কেংরি নিং কাচে দক নিং কাচে ইংসাম চারলি জি তাংতে থেংপিয়া কেংরি দামথা নিংদিং নিংজন লাপেন আহক পেট চারলি জি তাংতে থেংপিয়া কেংরি দামথা দান ধরমালাম চিনিজি তাংতে থেংপিয়া কেংরি দামথা কেরাব কাংহন কোসন মা চারলিজি নিংহাংতে লাসন কুন মে একে থান থেক লা থেংপিয়া রং লাহেলো চেথে বিনং লানা থা থেংপিয়া রং চিনি উন এ ও সিনিং নাং চিনি মা নাং নিংালং চিকলং সক আন্দো ও ইংলং নাং পুথেক মা নাং ইং নামালং ক্লিম্বার কো আন্দো ও তালো নাং চিপুথেক মা নাং বাংলং লাং লাপেন আংদুং কো আন্দো ও পীরথে নাং চিপুথেক মা পীরথিয়া থাক মুনিত কো আন্দো বাদুয়া মুনিত তা কুপু লোকাচিনি উনপো পীরথে আদাং কো আন কাংহন্দো মুনিত জিরপো আরজুলং লোমা লামথে এসি হাদাক আমেক ফদো আলাম থেকে মুনিত থেকলকতে আরজুলংতে ফেরে মেমে হিজিম মেমে মুনিরা তুমননকে বিতু কিথু কাংচে কিচিতাং আর পুমসিগিরি মুনিত মা হি ই নন মালমকে মুনিত হেলো হি ই ননকে পীরথে সি রংকাং সামকে মান কালী মা জিরপো কার্বিয়াংলং লানি পিলংরি পু কার্বিয়াংলং লাদাককে দো আসন সন কাংতুই ইংলং পো দো ইংলং কিরি বিনহুম পেন মিশোলংজন দোলাং বাচেন খনবামন কেথে লাপেন শক ফে আংলং সোচেং মিন্দার পেন টিকা আংলং কেলাং আলন দো বিনং আমেন কে কার্বিলাং পি হালা চমনা কপিলি দোলাং দিক্রুত করকান্থি লিবয় দেথর দেপানি হামরেন আলং উমতিলি নাংফান কায়কে চামকাংথি কার্বি ডিমাসা রেংমা বরু বঙালি নেপালি দোলাং কাপ্রেক কাপ্রেক আজাতি দোয়ান খেই জাত আন্তা করতে মুতিয়া তেংসি দোরাপেট কার্বিলংরি কাচিংহন নেপি কার্বিয়ালংরি পীরথে নে কাহাচিয়া ডিম রিজাক হংনি পেন সরন লো নাংফান নীলি চোরো পাংডুকজিন ফেরাংকে ইসি হেলোউইন আদিম থেকলংলো থয় ইংলং কাচিংরুম আমিরা বিরি ও আহুর লুনকে লুন প্লিপ্লি আহুর মিরকে শক লাহে থেকলংসি হির বাংাতুম হির জিরকে বন্দা লুনসে আতুমকে লুন নিং ইসিয়া লুন কুরুসার আতুমকে থান চেপাফেক নাংনে কাদো কবেতা চিংবার ও ফেরাংকে লাসন আল্লাম আলুন কেপ্রেক প্রিয়ালাম আদেত আদেত দামরা থান দামথা ইফু রুকাসেন সি রং কিমেকে থান রং ফারপি রং বেসি নক বেপি মানল রাংসেনা সারপো সি লুন এ থানল থং নক বেকে হতুর পেনচে দানল হা ই লং তেরন কে থান কাং কাংহন বিনংকে থি উন এ লাহাইয়া বীরতা মুনির আং বং পাজে থাং দামথা ফেরাংকে মুনির আনকে ইভি কে এর ইসিয়া সিনিং আরুম সি ইলি কে দো ইলি হেম এসি করতে ইংজির লাপেন দন রাপ চেফো চেরো লাহাইয়ালাম ফেরাংকে নাং নন পীরথে আর ডাং ফান পারজু পাজে থাং দামথা নিমেক হিনি প্যান নে থেকলংলো নেদুং নেরাই কাংনে কাচিরু আসন আসন আরজান নে থেকলংলো চালা পর আরবে লিপ্রাব আহে মারলো কপিনে কেলংজিয়া নিংকেহাং আহে মানুজক কিমিত তাং আর চাক লকঞ্চত আর নি কেশো তেত পুয়াহুত নে আরজুলংলো হালা রাগ প্রত আহেম আশিরকুত পেন কমানে কাচিরু কাংহু আছে কিচুং ফিগাহুত

0: abang along pe e chetave o somar kichung klemhur amok sibichok an pin ne theklong lo hemarlo kesu kar em dowai daru ave pin lason ningrun dhubar jan kelang chepa ning dingune nemek hinialong ahar chi dober
1: lapanapor methang kasan se pon na hirjir kihir arjulong tanglo lamet ki purang ding along pen kihirabang hirban longkam teron puthara dunthu lamet ki purang ding along pen tomuso arjek sanang kethan ponji singtim atomu amen ke atur kimi totangti arjek sanang
2: tisorong wangapor ar koy chiklu ridmendu along lunse terang mek ke jang thekthe heboy toy chiklu chiji dok dok anlo chiklu aturta inghun bin murik murak amat atur khelan le lason thot si pini lunse amahangta murim sang igrim kamatha ka sengit pe najok la najok ki dingta amek chaharli bobbe eson matha judet eson matha judet amat lunse kamatha angkung kleng plek pin lo kamatha amek negreng jeng amat men men ningkan pho aprang jirigin deng chumang pia hotel along amu kamir ki pualamo amek sungang den nang cheklang dong lo arni harlo ne siverlo kangting nathu nangte bok bomlo lunse terangta dibhupen kebang kaunsila bas along pen nangsuntuk amat adung kedu chumang pi a hotel along luddam choklo hor dolang ma korpi lunse abang arjulo dolang tipu cheteng ma abong ke thelo chumang piabang ingnek dun hing si arjulo cheteng da choklang korpi ahanmi ke phagok avebu lunse chorju thulo nangpha nangki bipi aphag ok dolang tipo ingnek hing si chumang pi thaklo bai korpi nangrar je kemi nangwer le lat meset ong lunse hor jun bom si পাশিমুতুরলো নিমুতে নাংতুমা হেমানেতি মিমু বটেপু চুমাং পি ইংনেকদুন হিংসি আনিংরুং চিপাংতুই চনসি চেঠাকদুনলো আপ্রাংকে মেসেন করপি ননকে নেহেমাসর মুতে নাং মিমুলো নাংকে নাংবাং বিরি নাংবাং এরলেট নাংচু কাচিং টিপ হা নাং ওয়ামান পালিসি লান কেলাং মে লাদাক জিরিগেন্দেং হিঠিয়ালংকে নাংসন থত আকি মেকে আবেলো লুনসিয়াবাং রুদুন প্লমলো নাংরু ফারচু আরেদমাটেপু চুমাং পি চেঠাক দুনলো আহকলতি করপি নাংকেরু ফারচু কালিলো আঠে দিফু আহিঠিয়ালংতা নাংসন থত আরাজে কিমিকে আবে নাংকে হিন্দি আসিনিমালং আরজে কিমি নাই মাধুরী পেন চিংলিত পিক করপি হরজুন বমসি লুনসেটা নিংজে বমলো টিপু নাংকে হরা রাখি লং টাংলো বন চুমাং পি নিংজে দুনলো হর আরাকি কালিটি করপি নাঙাল যে আরাকি সি নেকে কেলংলো লুনসিয়াবাং কাংনি ধীরথে পিনলো লাসন আহুত লুনসিয়ামু কামিরাবাং লাংকি জুনজি পুরা মেন মেন হুটের আলো নাংলু চকলো বা ইক নাংকে হরকি জুন লেলো বো কামির আই গাফান থেক লক পেন নিংজেলো মাত আ ইগল লুনসিয়াফু চিংথুসি পুলো নেলি নাংলি বং কামির নাংলিকে হরজুন লেন।

লো পুটং কামা থামা কামিয়ে থাক দুদো চিপিন দাক দে নেহেলো কাংটাং নাই নেহেলো কেড়ে নাই নেহেলো কেপ্লাং কেফি নাই আনটা পি সি নাংতুম নিলাম নার জুজে দেট মাটে মা দাক জেরি কেন্দ্রেং হাওয়ার আলং নে লুনসে তেরাং প্যান কাপড়ে কেপ্লাং কেঠেক কাংটাং আবাং দোলাং মা আবে আবেলো লাদাখ আলম আকার বি লাদাখ আলম আকেং সাং আসুয়া তুমকে নেফান থাং তা নাংচুপু হাই হে লুনসে নিংগেলো ইক লুনসে হরজুন পাতাং সেরাং নট কালিলি কলাং লাম লাম ইংবব তাপ আরে রিনট কামিরে নিংগি থিপেন্সি নিংজেলো পিল নীলি কানি তাপ মা নীলি হর কি জুনালাম পুতং কামা থামা কালি কালি নীলি হর কি জুনালাম কালি নীলি নিং আলো আলামসি নীলি কানিং যে আঠি ন নামাতা আর বি আর ইলে চেফারায় সিটা টাঙ্কা চেফারায় ভুক আপদ পি ল নে কামা থাপ নে চেপ্লাং আলিং তা চক পিমা নে উমথিলু আসার থে লুনসে তেরাং আরি দেংকে পুলিশ তা দো লাপেন এম ডি সি তা নিরিপাক আঠাক সিদো আপদ নিলিফান মা জক তা নাংচুবুত ফু হাই হে লাদাখ মালম আকেং সাং আসো আতুম তা নেফান নাংফেরে পিক পিমা নিলিসি লংলিয়া পোতা কে হাং পি কাপালং পি লুনসিয়া বাং কামির আফান থান পাচি নিল নাংলি বা আখে আতুমা ফান লংলিয়া পোতা কে হাং পি বা আখে আতুমা ফান রং কাচি বি পন লাপেন মেথাং আখে আতুমা ফান রং পেন কাচি ফ্লুং লাগে চক চে ইক কামির নিংজে ঠুলো কামির লাহায় আলাম নাংলি আর লুসপি কপিল নাংকাচি নিদুন প আঠে নাংলি বাং হেম আমুনিত লাং টাংল নীলি হেম আরলো আলাম নীলি রং আরলো আমিহি নিরিসি কাচিচিনি লুনসে থাক তুন নীলিকে বাং হেম আমুনিত তাহাই সীতা ইলিম মুয়াতুমা ফান নাংলি ইংসুয়ার হাং কিপি টেকাং আসনকে নীলি আলোসপি পুসিতা নাংছেদন দুন্দে আঠে বাঙা খে কেচাকে মিঠাং অক আবিদ কাচিবি আসনল কামির বাং পুদুনল কপিল নীলি অক আবিদ কাচিবি লাবাঙা খে আফান নীলি রং কেচাকে মিঠাং আওক কাচিবি কালি নীলি রং মেকার কাচেপা কামলো লাপেনকে নীলি ফান আরলেঙ্গে থে আবাং নীলিকে থান নিংকে পীর থে আথা কেদো আমনিত আতুম আখেকে হিনিবে ইসিকে পিনসো লাপেন ইসিকে আরসো পুয়াপদ সান্তাং আখাই পারক আখাই আহম আখাই কার্বি আখাই পু নিরিপ্লাক ইংতুংতে লাপেন থাক ইংতুংতে লাসি নীলি বাঙাখে আতুম আফান রং কাচিবি পনকে মেকার কাচেপাং পন লাপেন মিঠাঙা খাই পুসিতা নীলিলাম নাংকাচে দন দুন্দি আফানকে নীলি রং পেন ফ্লুং নাং ককলো পুসি লুনসি চেথাক দুনল নীলি অং আতুম নীলি মুয়াতুম কপিল নাংলিলাম নাংাচে দন দুন্দে পুসি কামির থাক দুনল নীলিলাম নাংকার জুজে দোলো আঠে নীলি মেকার আফান কাপিন খাট আলামকে আরলেঙ্গেঠি আতুম নাং কাপিন খাট দুন আলাম সাইডে লালে নাংকাচে দন দুন্দে লেপুটে নীলি রং বেন ফ্লুং নাং কক্প কালি লেপুটে নীলি ফান সার্থিয়াং হয় পেন নাংপা সুন্তুকপো লা পলসি আরলেঙ্গে থে নাংকি পুদুন কালিলি কালাংলাং সিটা
নীলি খাম।

খে হাই হে দেল লুন্সিয়া বং চেথান পজির মিল নাংলি সারথে কাছে পদোবেরজি আফান পুরা রার আফান কালিলি আলাম কাপিন খাত তাপকে চকচে দেজি নিহাং আনাথু আর নিচি নিচি আনাথু সি আর নিকে ওয়াং পোয়াশন কে কোশন ল রার আুম নাঙ্গাছে দন কামিল থাক দুন মেন্ডু আদুং হেট কাইফুয়া ফাঙালং বুস হার কুসের সের মাত লুন সে তেরাং কামাথাং কুং চেবেং পেটসি পশ্চিম উতুরল মাই আহকল নিমু কাবির নাংকি পুয়ালাম বাং আখাই কেচাকে এ অক অবিদ কাছে জক পোকে আহক তেমালাহ নিমেথাং সার থিয়াং হয় কাছিপা দুবেরজি আফান আজয়নেসি পিনি কিসুংকে ফুনাংল জং সিনে টাঙ্কা মহা আমেক মাথাথেরা নিখায় আফান চিংঘনরা নিরং পেন চিপলুং প্লে পোয়াশনতে নিসুং জকলজি আপল লুনসে পশ্চিম উত্তুরল হালাপু মিহি বালংকে ঠেক আথেং মিকে জুট রাং রাংল কাচিউ মাপে সনকিতা আর কয় আত্মম আপসি খাংথিপ উন এ দেল লুনসিয়া বাং কাংসামং ক্লেম হুরল আফু চিংথুর হরসি আরি হং আবাং ঠেংমি হয় বমসি মাথালো নিকায়তা লাবাংস আঠেংমি আসনল আপ্রাং আকোকে লাবাংস ঠেংসাক আঠেংমিতা ইংতাংপিক ইংনেপিক সীতা ননকে মে চৌবমসি ঠেংমিতা কিজুত থুপো লাসি নেকায়তা কিজুজি আনাথুসি নাংটে বক বমল মায়ে নিমু কামিরালাম আর জুটে নি নন আসন মান মেডিয়াজি আপল নিরং এনতে আপ্রাংকে পুয়ামাত লুনসিয়া মাহাঙাং দেন উমথিলু আরং আহার চি নাংচে ক্লাং দংল চুমাংলং কেদাই কার্বিয়ারং উমথিলু লুনসে তেরাং আরংকে মেন মেন কার্বি আরং পুটি নিংতুমতে আঠে লাদাখ কি অংদুং আবাং ফুয়াতুমকে চুমাং আপিন্দিং সুম্পদ আসনসি কাচিং থাংদুন লাপেন কাচিং কি কাচে থানা মোটনা থুতা চুমাং আলামা তেয়ত আসনসি কাচিং কি আরং আদন কমরে আপলনে কপিলনে কিবাং কেদামাফান কিমিসেন না তোয়ার সরকার হিনপেন রাবরে কিজু নালাং আফান রিংবেলান্তা কাবি পেনা জয়নি লংচর আলাংসি রং ইসিটা কিজুন পেন চেংলক কাচিংলু কাচিং থি ইল লাবাংসু পেনা জয়নি লংচর আলং কায় আমাতা ইংরেং উ ইংরেং ক্লুংসি রং রূপ পারম লুকল বুথত লংরিয়া তেমন নাংকাচে ফারলো পেনাজক লুনসে তেরাংটা আমিথাং সারথিয়াং হয় পেন আজয়নি কামাথা চিকিরলাসি বাং আখাই কাপ্রে কাতুমা ফান লংলি ফেলাং চিপিল রং মেকার চেপাউং পানল সীতা আফি বাং আখাই আতুমান চেলাং পেদ আমাত লুনসে তেরাং আফান সারথে কিথিজিয়া কাম ক্লেমল লুনসে তেরাং পেন থামা চিপি দোল আশাই জগ জেসি লুনসিয়া বাং হা হাওয়ার নাথু কাটনাং জুইল মান্ডু আদুং কেদো হানজাং আজুয়ালং অখি ইহু সের সের আমাত লুনসে কামাথাং কুং জুৎকল নিহাং আনাথু সাম্প্রিয়াতুর মান্ডু আগলোয়ান নাংকেলে ঠেকলংসি লুনসে তা থুরসি মি কাচিং হিপ তৎবরল হালাপু রং আনাথু পেন রিসুয়ে জাং মেন্ডু আনাথু কেবাং নাংচিজেং রন ঠেকলংসি লুনসিয়া বাং মাংহুদেল বাং আখায় আফান কেচাক কেচক চেপুকে নাংয়ে তা চিনি গ্লোবো ইক কামিরা বাং মান্ডু নাংকি লুট পেন নিংজে ফেল চিনি পামেলো কামির নাংলি লামসে আহকল লাপত নিলিতা ননকে বাং আখায় আফান

0: চাক ছিল লুনসে টংকিসি থাকল আমু কামির কানিজিয়ালা মারজুলং সি লুনসে টেরাংটা আনিংারং চিপিল লাপেন পি ইংকি চিউম দুন টম সি হা রং আতোয়ার আনাথু রিসু এজাং আতু আফি আফি কেংকাম চিওর দুনল
1: লুম নানং ডেঙলং পেন পুথত আদুন থা লুঞ্জি রাজিক সানাং কি লুঞ্জি জয়রাম তিসু আলুনলাম থি পিরমি জংসি

0: দিয়ে নি থাকে আমি সরকারের আপনার কি চাউল দিয়ে পেলে বাঁচাব পারিম। গতি আমি খেতির একটা অন্য প্রসেস করো এবিলি কই কলে মানুষখিন মাতিল তখেতে মাতি উঠি কলে যে আমি ইয়াত ঠান্ডার দিন অক্টোবর মাহত খেতি করলে আপনার জানুয়ারি ধর খেতির পর উঠিব পারিব আপনার পিছত বাকিবিল করে দেব মাছ মারিব পারিব মাছের ব্যবসায় চলিব সেইমতে কৃষিমন্ত্রী তত্ত্বাবধান ইয়াত আমার বড় ধানের সিস্টেম তো আনিলে আর জলসেচ যে আমার নাবার্ডর পর আমার যে ডিপ পাইপ বহাই পেলে আমার সেলো সিস্টেম করে সেটাই আমাকে করে দিছিলে সিয়া সিজনের পর এটা বর্তমানলৈও সেই হেপরাই মানুষ এই কৃষি কর্মত বিশেষ করে আমার গুরুহুতি অঞ্চলত এই কৃষিয়ে আমার এনেকা জীবিকা একটা হে দিলে যদি নাকি আমি এটা বর্ণাব নো যর মানুষ ঘর একটা খুটকন নাছিল সেই ঘর মানুষ আজি অন্তত এশমন ধান বিক্রি করেছে আপনি যদি ভাবে এশমনকে বিক্রি একবারে কমকে বিক্রি করবা যেন খাই বই বছর তো খাই উঠেও মানে তিনশম চলি চলিব পারিছে কারণ এই খেতে এটা খরালির বতরতে আমার খেতে হে হয়ে যায় উৎপাদন হল এটা ধান পকিছে আপনি দেখিছে এই ধান এটা চপাবর হল পানি নাই কি সুন্দর অলপমান রোদ আছে থাকিব কৃষকর তো আর রোদ বতা তো কষ্ট একো নাই তো থাকিব আর নিজের শস্যখিন ভরালে আনব লাগিলে আনন্দমুখর হয়ে পড়ে রোদ বতাহ মানুষ পাহরি যায় কিন্তু আর মই এই খেতে মানে মই জৈবিক সারের উপর মানে বেশি গুরুত্ব দিছো তেতিয়ারপরে
1: যেহেতু আপনার বহু বছর হল কৃষির সঙ্গে জড়িত হয়ে থাকা বর্তমানে আপনি কি কি খেতির সঙ্গে জড়িত?
0: মই সরিয়হর খেতি করো তারপর মাটিমাহর খেতি অল্প হয় মাকৈ খেতি আসলে যে আমার ইয়াত চলিছে যদি মই মাকৈ খেতি নকর কারণ মই সেটা সম্ভালিব নোৱাৰো মই ইমান ভাল নাপাও তাত যিমান কষ্ট হয় মানে বহুত পরিশ্রম করে পেলায় আর মূলধন বহুত খুটাব লাগে এবার মানুষ দুঃখ পাইছে সেই কারণে লস খাইছে কিন্তু ধানের খেতি আমি এটা জহা ধানের খেতি করো খালি ধানের খেতি করো আইজুঙো করেছো রঞ্জিত ধান করেছো যথেষ্ট উৎপাদন হয় তাদের আমার বড়া চাউল যেটা হয় আমাকে এই বারো মাহে লাগে কারণ আমি বিহু পিঠা চুঙা পিঠা বনাব লাগে তিল পিঠা বনাব লাগে গতি এই কারণে মই বড়া চাউল এই যথেষ্ট মোট এইটা খেতে মানে বেশিকে করো বিশেষ করে জহা বড়া ধানের যেটি আমি বনি ধান বলে কোম আর আইজুং তারপর এই রঞ্জিত
1: খেতির আপনার কি মাটি আছে?
0: মোর মানে বন্ধ লয় মো নিজা ভাগে এনেকে মোর নবিঘামান মাটি হয়েছে এটা সরকারি বিধানত ইমান মই গুরুত্ব নিদি মই ঘরত রাখো ঘরত রাখি পেলে মই ধুনিয়াকে শুকাই রাখিছো রাখি পেলে নিজাকৈ কৰিছো এইবার মই চারি বিঘা দুকঠামান মাটি খেতি করছো মো প্রায় 17 মন মান মোৰ সরিয়হ হৈছে ভাল সরিয়হ হৈছে বিক্রি না তেল তো খাই আছো ঘর তেল তো আমি মেশিনত তেল তো সরিয়হ তো পেরি তেল তো উলিয়াইছো এটা খাই
1: তো আপনি নিজের বাবে মানে উৎপাদন করেছে না বিক্রি করেছো
0: এটা মোৰ পৰা কেবাজন তেল পেরিবর কারণে সরিয়হ তো কিনি আনিছে মই কৈছো এটা তো মোক 3000 লাগে 3000 কৈছে আপনার যেহেতু আপনাদের ঘরলে নিব মোক 200 টাকা কমাই দিব 2800 টাকাকে মন 40 কেজিত 2800 টাকাকে মই বিক্রি করেছো।
1: আপনি যে বিক্রি করা বলে কলে আপনার ঘরলে আহি লই যায় না আপনি করবাত
0: বাজার না না না ঘরের পর আনিছে আহি মানে এই মোক এক মন লাগিব এই যুগ হইছে যে মই এক মন আনিব লাগিব মই যে নিব কথা নাই মোক তো ইমান না লাগে বছরটো কারণে খেতি করেছো এই গতিকে সেই মতে দিছো
1: আর ধান খেতির কথাও কৈছে ধান খেতি আপনি কিমান মান মাটিত করে?
0: ধান মই হেৰি হয় মই 7 বিঘামান মই খালি খেতিটো করো 7 বিঘামান রঞ্জিত বনি থাকে মোৰ প্ৰায় 1 বিঘামান জহা থাকে 1 বিঘামান কারণ সেইটা খাবর কারণে কারণ জহাটো প্রোটিন আছে আমি তো জানো যেহেতু পড়িতে আমি সেইখিনি পাইছো পড়া দিনত যেতিয়া পড়িছিল গতিকে খেতিটো কেনেকে কৰিব লাগে আর যেতিয়া প্রশিক্ষণ দিছিল মই তারপরা সেই জ্ঞানটো যথেষ্ট
1: প্রশিক্ষণের কথা সুধিম বাৰু ইয়াতে মই জানিব বিচাৰিছো এই খেতিখিনিত আপুনি সার কেনেদৰে প্রয়োগ করে?
0: সার মই এতিয়া রাসায়নিক মই বেশি নকরো রাসায়নিক মই দিও এটা উপজ বলে জৈবিক সার একটা প্যাকেট পাই এটু মই বহু দিনের পর করে আছো আর একটা মই এমওএ কোম্পানির পর একটা আপসা 80 বলে একটা লিকুইড একটা হে পায় টেমা বটল একটা পায় আধা লিটার এটা প্রায় 1200 টাকা হয় সেটাই তারমানে এনেকা হে করে আর এটা আমার মাটিবিল কিছু মানে নাজানে মানে শস্য তো বেশি হবার কারণে সারবিল আনিছে আনি যদি মনে হয় ছিটিয়াইছে ছিটিয়ার ফলত মাটি দিয়েছে খুব টান হয়ে গেছে সেবিল কিন্তু মই যত এটা মই খুব মই গোবর দিও মোর ঘর গরু আছে মই গোবর তো রাখি আছো থাকি মই গোবর তো মানে মোৰ পথারত মই গোবর তো পেলাও মই দেখিছো যে গোবর তো পেলালে মাটি তো অন্তত 3-4 বছর মাটি তো টাইট নহয় তারমানে মাটি তো উর্বরা হয়ে থাকে যার বিনিময়ত মানে ধানের পুলি তো ওলাবর কারণে সি মানে সুবিধা পায় মাটি তো ঢিলা হয়ে থাকে এটা মোৰ মাটিত আপনি চাব যেতিয়া মই রোয়নি মাটি দিও কয় যে আপনার মাটিখিনি বড় ধুনিয়া লাগে দেখুন মই যে আমি পঢ়িলো যে পঢ়ার আমি এটা এই গুণটো কি মাটি

0: মানে এই যে আপনি যেটা কলে কিবা বেজি চেজি মারিলে কিবা হেৰি হব নেকি, সেই গোটেই গুটিটা মানে ক্লিয়ার হয়ে যায় আর। গতিকে আজি যদি ট্রেনিংত 30 জন ফার্মারক কই দিম, এই 30 জনে 10 জন 10 জন কই তেতিয়াহলে আপনার 3000 জনে গম পাই গেল, এনেকে আপনার গোটেই অ্যাওয়ারনেসটা আহি যায়।
1: আপনি রেসিডিউ টাইম 10 দিন বলে কইছিলেন, মানে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার যেদিন এখন বন্ধ হয়েছে
0: তাদের 10 দিন,
1: তার 10 দিন পাছত
0: মানে
2: খাব পারে, একো অসুবিধা
1: নাই। গতিকে সেইখিনি কথা সকলোৱে মন দিলে হল, বিশেষকৈ গাহৰি পালক সকলে, কারণ তেওঁলোকে বজারখন ধরে রাখবলে হলে নিজেও এখিনি সততা অবলম্বন করব লাগবে। গতিকে আপনি প্রশিক্ষণের কথাখিনি আরো অকমান বিবরী কব নেকি, বর্তমান কত কত যেখানে ব্যবস্থা আছে আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন।
0: প্রশিক্ষণের ক্ষেত্রে আমার তো মই ইনস্ট্রাক্টর হিসাবে প্রশিক্ষক কি বিলেছেন, তারপর মই আমার পশুপালনের পশু চিকিৎসা বিভাগের আমার যে সঞ্চালকর যে চৌকত আছে তাদের মই প্রশিক্ষক হিসাবে কাম করে আছো। গতিকে ইয়াতে এতিয়া ধরক যেখানে আমার বিশেষকে পশুপালক আছে, পশুপালক বলে যে হল গোটেই মানে গাই গরু পালন, ছাগলী পালন, গাহরি পালন, হাঁহ কুকুরা পালন গোটেখিনি, গতিকে ইয়ার উপরে যেখানে আমার গাহরি পালনের ক্ষেত্রে আছে প্রশিক্ষণ কিন্তু মাস্ট, বহুত জানিবলগীয়া কথা আছে। এইবার কইলো প্রথমতে কেনেকুৱা ঠাইত আমি পামখন বনাম, পামখনের ঠাইটার উপর ডিপেন্ড করবো তেখেতর সফলতা, কেনেকুৱা ধরনের আমি হাউসিং সিস্টেমটা কেনেকুৱা হব, এটা একটা সমস্যা হে গাহরি বহুত মলমূত্র ওলায়, আমি যেহেতু সেটা আমি সিস্টেমেটিক নকরো আমি কত পেলাম মলমূত্রটা, আজিকালি বিভিন্ন ধরনের পদ্ধতি আছে,
1: তাতে নর্দমার ব্যবস্থা থাকে,
0: নর্দমার ব্যবস্থা করলে আর আমি সেটা ইউটিলাইজ করবো লাগবে, ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা আছে, তার মানে একটু ওয়েস্ট ম্যানেজমেন্ট করবো, পচন সার বনাব পারো গাহরি গোবর, আমি এটা বায়োগ্যাস বনাব পারো, আমি এটা ফার্মিং কম্পোস্ট বনাব পারো, আমার সেই বস্তুটো আমি ফার্মারক জানাই দিব লাগে, আমি মানে ট্রেনিংয়ের জড়িয়ে আমি সেইবোৰ জানাই, আজিকালি প্রত্যেকটো পশুপালনের প্রত্যেকটো আসনিতে প্রত্যেকটো প্রশিক্ষণতে আমার ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা কম্পোজর কথাখিনি সামগ্রী থাকে, প্রত্যেকটা বিষয় বস্তু থাকে। ইয়ার উপরে দেখা যায় আপনার সে একটা কথা, গতিকে ট্রেনিংত বিশেষকে আমি ইন্টারেক্ট করে চাও, তারমানে আমি ফার্মারের যদি কিবা কবলগিয়া যাতে সুধি লো কি কি অসুবিধা আছে, কিয় ডেভেলপটো করব পৰা নাই, কিয় সফল হব পৰা নাই, এই খুঁটিনাটি যেখানে খুঁটিনাটি আছে যেখানে টেকনোলজি তেখেতে ইউজ করা নাই, আমি প্রশিক্ষণের জড়িয়ে আমি এটা কই দিই, গতিকে তেখেতে ভবিষ্যতের ক্ষেত্রে বহুতখিনি সহায় হয়। ট্রেনিং টু মাস্ট, মোট ক্ষেত্রে ট্রেনিং লাগবে,
1: প্রশিক্ষণ লাগবে,
0: এই ক্ষেত্রে সেন্ট্রেল গভর্নমেন্টে এই ট্রেনিংয়ের উপর যথেষ্ট গুরুত্ব দিছে।
1: এতিয়া এই ব্যবসায়টা আগবাই নিবর কারণে কোনোবা যদি পাম এখন স্থাপন করব খোঁজে, সেই ক্ষেত্রে কিবা সরকারি সাহায্য বা তেনে ধরনের সহায়ক আসনি আছে নেকি?
2: আসনি তেনেকে ডিপার্টমেন্টর আমার ন্যাশনাল লাইফস্টক মিশন NLMর আন্ডারত কিছুমান আছে আসনি, কিন্তু সেইটো মানে সময় সাময়িকভাবে আহি থাকে, সেইটোর কারণে আপনি ফার্মারখিনিয়ে যিজন যিটো এরিয়াত তেওঁলোক থাকে তারে যিজন লোকেল ভেটেনেরিয়ান থাকে তেওঁলোকত কন্টেক্ট করলে সেইটো গম পাব। তারপরে আমার চিফ মিনিষ্টার ফ্লেক্সিপ প্রোগ্রাম বলে এটা আছে, তাতো আপনার 40,000 60,000 বা তাতকে বেশি লৈকেও লোনের প্রভিজন আছে, এটু আমার চিফ মিনিষ্টারের পর চলাই থাকা হয়েছে, সেইবোৰ সুবিধা তেওঁলোকে পাব। আর মাঝে মাঝে আমার KCC লোনেরও ব্যবস্থা হয়, কিষাণ ক্রেডিট কার্ডের আন্ডারত লোন আহে, মানে আমার
0: ভেটেনারিয়ান এটা মাজতে ধরক সাবসিডিটো রিলিজ নহলে অকমান সময় লাগে আর সরকার উপর ডিপেন্ড করে। তারপরে আমার ধরক যে আমার আমার যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে, মাননীয় মুখ্যমন্ত্রী একটা নিজা আসনি আছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অভিযান, তাতো গাহরি পালনের বহুত মহিলায় বিশেষকে জনজাতীয় সম্প্রদায়ের মহিলা মানে সেই সামরি লওয়া হয়েছে, সেইটা তারমানে বহুতে ইতিমধ্যে আরম্ভ করেছে, তারমানে
1: প্রশিক্ষণের কথাখিনি কই আছে বা গাঁয়ে গাঁও ভূঁয়ের বিভিন্ন মহিলা প্রশিক্ষণ লয়, তথাপি আমার যে চাহিদা অনুসরি যোগান স্থানীয় যোগান তো কমি আছে, বাহিরের গতিকে আপনাদের যেহেতু ক্ষেত্রভিত্তিক বিভিন্ন আপনাদের অধ্যয়নও হয়ে থাকে, আপনাদের অহা 5 বছরের দৃশ্যটা কেনে যেন দেখিছে, আমার স্থানীয় যোগানে সেই চাহিদা পূর করব পারিবনে?
0: নিশ্চয় পারিব। এটা আমার গাহরি ক্ষেত্রে বিশেষকে ঠিকই আসলে, যেটা আফ্রিকান সোয়াইন ফিভার আহিল তিনটা বহুখিনি আপনার অকমান সমস্যা আই গল, আমার কিছু গাহরি পালকে ধরো 100 জনী গাহরি আফ্রিকান সোয়াইন কারণে মারি পেলাব হল কোনবার 50 জনী, সেই আকৌ আমি এটা যেহেতু ইতালে আফ্রিকান সোয়াইন ফিভার ভ্যাকসিন কোনো উপলব্ধ
1: হওয়া নাই,
0: তথাপি আমি বায়ো সিকিউরিটির জড়িয়ে আমি যে জৈব সুরক্ষার জড়িয়ে সেইটা আমি রোধ করব পারো, আমি অল্প স্ট্রিক হব লাগিব। গতিকে আমি অহা 5 বছর যদি এনেকুৱা কিছুমান আপনার দুর্যোগ বলে দুর্যোগ নাহে, তেতিয়াহলে আমার যেখানে শিক্ষক

শ্রোতাসকলে ইমান পৰে অসমীয়া শ্রব্য সপুরার গীতৰ অনুষ্ঠানত নীলিমা খাতুনৰ কণ্ঠৰ কেইটিমান গীত শুনিলে। গছ থাকিলেহে মানুহ থাকিব, এজোপা কাটিলে ছজোপা ৰুবা, নাতিপুতিৰ ভাল কৰিবা, সুকাঠি

অরণ্য ছবিত সেয়া আছিল আরতি মুখার্জীর কণ্ঠর গীত। অনুষ্ঠানত এবার শুনক সুমন কল্যাণপুরর কণ্ঠর গীত ছবি কাঁচঘর।

0: মুমতাজ ভাইয়ানি কি?
1: মুমতাজ?
0: হ্যাঁ, সানা ভাবি শাদি করাই তোকে আনিছে অথচ আমার খবরই দিয়া না।
1: শাদি?
0: হ্যাঁ, আরে রাস্তার মুখে কইছে যা আমার ঘরেতে তোর দিদি আছে। মুখ তোর দিদি বলি কইছে সানা। বড় দাদার বহু দিদি হয়নে ভাবি হয় বলতো।
1: তুমি মুখ দিদি বলিবা?
0: দিদি?
1: দিদি বলি মাতিলে মই বৰ ভাল পাওঁ। মই ভনী নাই নহয়।
0: আচ্ছা তবে দিদিও বলিম হা, লেকিন ভাবি আরে না না দিদি এরকম চুপচাপ আহিলা কেউ?
1: সিরিয়া
0: মুমতাজ ভাইয়া কি কইছিল জানা, জিন্দগি ধানু হি শাদিও না করায়। তুমি কিন্তু দিদি খুব ঠিক মানুষ আছা। হ্যাঁ, মুমতাজ ভাইয়া এরকম মানুষ ভি পকড়াই লোলা না।
1: মুমতাজ ভাইয়া তুমি ভাল পোয়া?
0: আরে হ্যাঁ তো, মুমতাজ ভাই সব মানুষই ভাল পাই জানা। আজকালের দুনিয়াত মুমতাজ ভাই এরকম মানুষ তো নাই জানা দিদি। হুম, মই তো রোজ দিন কই থাকু শাদি করা শাদি করা, আরে মুখ নাকি হি গালি দিয়ে, তার নাকি হাই হোটেলের খাওয়াই পছন্দ হয় জানা।
1: তুমি মুড়ি লাড়ু বিক্রি করা?
0: হুম, মই সব দিন মুড়ি লাড়ু দিয়ে যাও রোজ এক একটা। বাস
1: তোমার ঘর তো কোন খিনিত?
0: মোর ঘর এই তো বস্তি তো আছে। হ্যাঁ এই তো দেখিস ওইখানে থাকো। আচ্ছা ভাবি, আরে বাবা না না দিদি মই ঘর যাম। হ্যাঁ মা ভি খবর দিম না?
1: মা?
0: হ্যাঁ বাড়ি মুমতাজ ভাই শাদি করালে মা খবর নি দিম, খবর পালে জানো মা খুব খুশি হব। আচ্ছা মই পিছত আহিম। হ্যাঁ
1: আহিবা, নহলে মোর অকলে বড় বেয়া লাগে।
0: হ্যাঁ ঠিকই তো, মুমতাজ ভাইয়ার দুনিয়াত খবরেই নাই, ঘরত কেতিয়া আহে কেতিয়া নাহে কি ঠিকানা আছে। আচ্ছা মই এটা যাও। হ্যাঁ ফির আহিম। আরে হ্যাঁ দিদি, দরজা তো বন্ধ করে রাখিবা।
2: বারো
3: মোৰ আকৌ বাচন বাতি একো নাই, হোটেলতে সদায় খাওঁ, বাচন বাতিনো কেলেই। কোৱাচোন খোৱা, তুমি খোৱা। তুমি দেখোন খোৱাই নাই, মইতো হোটেলতে খাই আহিব পাৰিলোহেঁতেন, তোমাৰ কাৰণেহে ইয়ালৈকে লৈ আহিলোঁ।
1: তুমি খোৱাচোন, মই পিছতো খাম। তোমাৰ আকৌ কামত যাব লাগিব নেকি?
3: এৰা মই আকৌ যাব লাগিব। তুমি খোৱা, বাচন বাতিও আকৌ লৈ যাব লাগিব নহয়, চিনাকি কাৰণেহে দিছে। তুমি খোৱা দেই।

0: তুমি কি কলা?
1: তোমার কথা কলো পিছে সিহতে আক তোমাকে মোকে মানে হেৰি বুলি ভাবে
0: কি বুলি
1: মানে তুমিয়ে মই যে এনেকে আছো বিশ্বাস নকৰে
0: মানে
1: মানে হেৰি বুলি ভাবে হে আজিকালি মানে সকলোৱে ভাবে যে লোকৰ ঘৰত থাকিলে মানে হেৰি হৈ থাকিব লাগিব
0: তুমি কি কলা
1: মই কৈ দিলো তুমি সেইবোৰতকৈ বহুত ডাঙৰ
0: মানে
1: তুমি কচোন মানে হেৰি ইয়াচিনহঁতৰ আগত তুমি মোক নামকাঢ়ি মাতিবাচোন তেতিয়াহে সিহঁতৰ ভুল ভাগিব
0: নামকাঢ়ি
1: অ নামকাঢ়ি
0: মই নোৱাৰো
1: তেনেহলে মানে ককাইটিকে বুলিবা
0: ককাইটি
1: কি যে বুলিবা সেয়া বেদনা আজিকালি তুমি কিবা ভাবি থাকা কি ভাবা বাৰু
0: জানো

0: Dana.
1: Eh, Dana? Dana. তোমার মনে ও সেইকাৰণে তালে চাই আছা
0: ৰবা ইয়াছিন ভাই মই আৰু অকণমান লিখি দিওঁ
1: ক'ত দৰজাত আৰে তোমাৰ গাত লাগিছে আকৌ তেলে লিখিছা দেখোন কি লিখিছা
0: নাই
1: নাই
0: বেটা না নাই